0: তো ভাই দেখ যতন ইয়া পাস উনি লুর
1: লুর।
0: আবে লুর দেখ এমে ভি ঘণা গীত বনি উড়া হে।
1: ও খুব চালু করো তো লুর রা কই রা কই গীত আবি
0: হ্যাঁ
1: প্রা।
0: পর মানে এক লাইন ইয়াদ আরি তুমি জরুর শোনাও। পর পাছা আপনা সগলা শ্রোতা বন্ধুর স্বাগত করা হ্যাঁ ঘাবরি বাতে কার্যক্রম মে। আপ শুন রা হো রেডিও মধুবন
1: 107.8 FM,
0: শুনতা রো
1: মুস্কুরাতা রো।
0: তো আজ তো আপনা শ্রোতা বন্ধু ভি রাজি হো রে ভাই গীত গীত শোনা রে আপা
1: হ্যাঁ
0: আপাই নাচ রে ভাই নাচ রে ভাই
1: আর ও ভি রাজস্থানি লোকগীত।
0: রাজস্থানী। তো দেখ লুর কে আপা বাত কর রে হা অতরা গীত শোনায় আপা ঠিক হ্যাঁ। আবি আমি লুর ভি বহুত ফেমাস হ্যাঁ আপনার
1: ও
0: রাজস্থান মে।
1: খুব ফেমাস হে।
0: আর মানে তো ইউ লাগে কা আপা যেসান পূজা পাঠ করা যদি মাতা রানী কে না পাকে কে বা লুরে লুরে লাগুলি পাব ভবানি মা দর্শন দে জো জি। তো লুর কো মতলব হে লুড়ন
1: লুড়ন।
0: ইমে পুরো এনার্জিক্যাল লারে ওর খুব ঝুক ঝুক ডান্স করে। তো দেখো আপনি ভি কেড়ে কেড়ে পরম্পরা কা গীত বনি উড়া হ্যায়
1: তো
0: অলগ অলগ ভাষা কা আত্রা গীত বনি উড়া হ্যায় এক কেবে ঝেড়ো আপা শোনা ইউ লাগে ইউ শোনা বউ শোনা
1: হ্যাঁ শোনো শোনা ইউস ভি হে। এক সার্চ মারে ইয়ো তো 10 গীত চালু হইলা।
0: হ্যাঁ তো সচমুচ আপনার রাজস্থান রে বিশেষতা তো হেই হ্যায় আর আপনার গাঁৱরি বাতা যে আপা করা কার্যক্রম গাঁও গাঁও মে ভি এড়া বেড়া গীত আজকাল ধুমধাম বাজে ওর কই লোক নাচে কই লোক নাচে হর ফাংশন মে পেলি তো সেরা মে নাচতা।
1: সহি বাত কে রি হে
0: পর আবে গাঁও মে ভি ভাই কই পাছে কোনি
1: ও সব গমম জয়েন এক গীত গাও সব তৈয়ার ওই প্রা নাসবা।
0: হ্যাঁ আর দেখো আপা যেসান হিচকি কো বর্ণন কর রা হা তো ভাই হিচকি মে পুরানি মান্যতা আপনি জ্ঞান হি হ্যাঁ বসানি আপা গীত মে কাজলিও দেখো কাজলি আপনি লগাওয়া কি বিশেষ পরম্পরা হে গাওয়া কি ক্যুকি বালক ভি জন্মে 10 দিন কো হো যাবে নাবন পূজ লেবে পাছে মাকে কাজল ডালবা কো চালু হো যাবে ভাই নজর কোনি লাগে।
1: সহি বাত নে কাজল তো ঘর মে পাড়ে তুম দিও নে ঘরে বানাবে আতো তি
0: ঘর মে পাড়ে বাদাম কো বানা সকো আপ দে গায় কা ঘি কো
1: বানা সকো হর চিজ রো বানাবে
0: জেড়ো ছাও এড়ো কাজল ঘর কো শুদ্ধ হবে।
1: হ্যাঁ ને গোমরা মনক বাজার